0: কেন ভাবেন অকারণে বংশীবাবু?
1: ও কল জো থাকল রহা হোগা, আগে কি সোচ ক্যা হোগা, অরে কল জো থাকল রহ